শ্রোতা বন্ধু, আজিকালির মানুষ তাঙ্ক জীবনরে পদ পদবী ও প্রসিদ্ধি পাই খুব আগ্রহী। এসবু মিলিলে সফলতা ও শান্তি, ন মিলিলে অশান্তি বিষাদ, যা বহুত কষ্ট দেইথে মানুষকে। এই প্রসঙ্গকে নিয়ে জাতির পিতা মহাত্মা গান্ধীঙ্ক জীবন দর্শনরু এক ছোট উদাহরণ। নিজ অর্থরে গোটিয়ে বহুত বড় ধর্মশালা প্রতিষ্ঠা করিথিবা জনে ধনী ব্যক্তি গান্ধীজিঙ্কু আসি কহিলে, মু এতে টঙ্কা খরচ করে ধর্মশালা তৈরি করাইলি, হেলে মো বিরোধী মানে মতে প্রবন্ধ সমিতিরু হটাই দেলে। ধর্ম দৃষ্টিরু সেমানঙ্কর যোগদান

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে পুরাতন রচনার শিল্পী তৃপ্তি দাস।

বন্ধু, মন ভিতরে প্রশ্ন আসে যে মানসিক শান্তির অর্থ কোণ হইপারে। মানসিক শান্তির অর্থ হচ্ছে মনরে অস্থিরতা, চিন্তা, ভয়, ক্রোধ, ঈর্ষা, লোভ ও দুঃখর প্রভাব কম থাকা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: শক্তি যা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: কার্যক্রমর পরবর্তী শিল্পী সেবারাণী মহাপাত্র সে গাইছন্তি মীনাক্ষী দেবীঙ্କ ରଚନା।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শেষরে শুভনারায়ণ স্বয়ং রচনার শিল্পী সেবারাণী মহাপাত্র।

এইটি শেষ করছু আজর মঞ্জুলা মধ্যাহ্ন কার্যক্রম আমকেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যুগে আকাশবাণী কটক। আরম্ভ করছু স্বর নিচ্ছর। আজ এতে শুণবা সুনামধন্য কণ্ঠশিল্পী অতীশ কুমার মজুমদার জীবনকৃতি উপরে আধারিত এক বিশেষ উপস্থাপনা। উপস্থাপনার বস।

0: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: আদিবাসী গীতরে প্রচার করুছু বাক্তা গীত যাহাকু পরিবেশন করছেন মাথিয়া তরওয়ার এবং সাথী।

শুনিলে কেতুটি হিন্দী কথাচিত্রর গীত আম কেতুর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ। এথর আসন্তু শুনিবা কেতুটি

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এইথর গীতটিকু গাইছেন প্রফুল্ল করা।

0: महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं।
1: वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, भारत केसरी लौह प्रणाम, स्वामी प्रणवानंद लौह प्रणाम। सम्मानीय দেশের যশস্বী প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি 140 কোটি ভারতবাসীর হৃদয়ের অন্তরের আত্মীয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ

সম্মানীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি 140 কোটি ভারতবাসীর হৃদয়ের অন্তরের আত্মীয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে, এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন, তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে উপবিষ্ট হয়েছেন, আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতা

0: 125 फुट ऊंचो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी दंडायमान मूर्ति स्थापन करे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के अक्षय अमर करे राखबे अपनादेर सरकार। सबाई भालो थाकुन, प्रधानमंत्रीर बक्तव्य शुनुन, तार निर्देशिका मेने तार आशीर्वाद पुष्ट सरकार काज करबे। भारत माता की, बाबा तारकेश्वर धाम की,
1: माननीय मुख्यमंत्री के अनेक अनेक धन्यवाद। एवं तार कथार सूत्र धरे आमरा एबारे देखबो एक छोट्ट तथ्यचित्र। ये एक शॉर्ट फिल्म है जो एक शताब्दी की ऐतिहासिक यात्रा को दर्शाती है। 1946 के उस कठिन दौर का जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल और बंगालियों के हितों की रक्षा हेतु अपनी बुलंद आवाज उठाई थी, उस समय से लेकर विकसित भारत 2047 के विजन और मिशन तक। तो आइए देखते हैं ये लघु चलचित्र।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক। সময় খুব কম, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রীজি কা স্বাগত করতে পেশ হ্যাঁ অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

হয়েছে। প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

0: শ্রোতা বন্ধু
1: শুভ সন্ধ্যা
0: স্বাগত করুছু আজির যুববাণী কার্যক্রমকু আজির বিশেষ কার্যক্রমে মু আজি আপনক উপস্থাপিকা শ্রী
1: আউ মু বিশ্বজিতা আচ্ছা শ্রী
0: হ্যাঁ বিশ্বজিতা
1: তুমি সকাল উঠি কোন করিবা কো ভাল লাগে
0: সকাল উঠি মু মোর নিত্যকর্ম সারি জিম যিবা কো টিকে ভাল লাগে আউ কোন আচ্ছা বিশ্বজিতা তুমি কোন কর
1: তুমি তো জাণিছ মু টিকে নেচরস কো বহুত ভাল পায়ে তো সকাল উঠিলে সবুজ পরিবেশ ফ্রেশ এয়ার রে যোগ প্রাণায়াম টিকে করে
0: আরে বা বিশ্বজিতা তুমি পুনি কেউ দিন তো স্বাস্থ্য পাই এতে সচেতন হই গলানি
1: আরে শ্রী স্বাস্থ্য পাই সমস্তে সচেতন হেবা কথা হ্যাঁ মু টিকে ডেরি রে বুঝিলি ডেরি রে জানিলি কিন্তু আমার যুবপিঢ়ি স্বাস্থ্য পাই সচেতন ন হেলে তাঙ্ক ভবিষ্যৎ কোন হব আর দেশর ভবিষ্যৎ কোন হব জানি পারুছ তো
0: ঠিক কইছো বিশ্বজিতা তম কথা শুনি মতে যা লাগিলাণি এবে জিম জিবি পছে টিকে ডেরি রে মাত্র জলদি সকাল উঠে যোগ প্রাণায়ামটা আগ নিশ্চয় করিবি না কোন কহুছ
1: হ্যাঁ শ্রী নিশ্চয় তুমি একা নুহে আমো সবু যুব শ্রোতা বন্ধু মানে মধ্য সকাল উঠে যোগ ও প্রাণায়াম করিবা উচিত নুয়া সকালটি সবুবেলে নুয়া আশা ও নুয়া উদ্দীপনার সহিত আরম্ভ হইথায় তাহলে গোটিয়ে নুয়া সকালরু এই নুয়া আরম্ভ আমো সবু শ্রোতা বন্ধু মানে মধ্য করিবা দরকার
0: তেবে বিশ্বজিতা এই যোগ ও প্রাণায়াম বিষয়ে শ্রোতা বন্ধু মানে মধ্যে কিছু জানিবা উচিত
1: হ্যাঁ শ্রী নিশ্চয় কোই যোগ কেতবেলে করা যিব প্রাণায়াম কিপরি করা যিব কোউ আসন কলে শরীরর কোউ অঙ্গ প্রত্যঙ্গ লাভপ্রদ হেবে এসব জানিবা নিহাতি আবশ্যক
0: তেবে চালন্তু না শ্রোতা বন্ধু আজ সেমিতি জনে অতিথিঙ্ক সহ কথা হেবা যি আমকু যোগ ও প্রাণায়ামর নিয়ম কহিবা সহ তাহার উপাদেয়তা মধ্যে বুঝাই দেবে বন্ধু শুনিবা যোগ প্রশিক্ষক সমীর কুমার সমাদারক সহ এক সাক্ষাৎকার তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সুশ্রী বিশ্বজিতা
1: শ্রোতা বন্ধু আজি আম সহ স্টুডিওরে উপস্থিত অছন্তি যোগ প্রশিক্ষক সমীর কুমার সমাদার স্যার নমস্কার
2: নমস্কার
1: স্যার আপনাকু স্বাগত করুছি আজির যুববাণী কার্যক্রমকু
2: ধন্যবাদ
1: স্যার আসন্তা কালি হেউচি জুন 21 তারিখ আন্তর্জাতীয় যোগ দিবস তো কালি যদি আমি সাংসাথী কথা হবু তাহলে কে কব মু যোগ কলি কে কব মু প্রাণায়াম কলি কে কব মু ধ্যান কলি কে কব মু জিম যাইথিলি কে কব মু ব্যায়াম করিথিলি এই সব শব্দ গুড়িক মধ্যে কেতে সামঞ্জস্য রয়েছে আর কেতে তফাত রয়েছে
2: প্রথমে আমার যুব পিঢ়ি কু মু আন্তরিক প্রণাম করুছি যুবক জনে চাহিলে গোটে পরিবার গোটে সমাজ গোটে দেশ কু পরিবর্তন করি পারে তেণু যেতবে যুবক কোনসি কথা হুয়ন্তি তেতবে সে সত্যতা হি কুয়ন্তি যেউটা তাঙ্কু ভালো লাগে যুবক কু কেতে জনকু যোগ করিবা পাই ভালো লাগে কেতে জনকু প্রাণায়াম করিবাকু ভাল লাগে কে জনকু জিম যিবা পাই ভাল লাগে কে জনকু আপনকৰ মেডিটেশন করিবা পাই ভাল লাগে তেনু সমস্ত গুড়িক এক অন্যর পরিপূরক বা একাঙ্গ মানে গোটিয়ে অঙ্গর সমস্ত হচ্ছে অংশ বিশেষ তেনু যাহাকু যাহা ভাল লাগে সে সেইটা হি পরিপ্রকাশ করন্তি তেনু সেমানে সেই বিষয়ে হি কুয়ন্তি সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা জনাতি তেনু যেতবেলে এটা কুহা যায় যে মু যোগ করুছি সে নিশ্চয় কোনসি যোগ প্রতি বিশেষ সে ধ্যান দিয়ন্তি বা তাকো করন্তি এবং অন্তকরণরে বা সূক্ষ্ম ভাবরে আমার শরীর মধ্যে যে 62,000 নাড়ি গুড়িক থাকে সেগুলি

0: হজম হুয়ে সেটা যে রাস্তায় আপনার দুই মিনিটের করিকি দিয়ে দিকে চাউমিন হো বা ই কবি চিনি ময়দা আপনার লুণ এই তিনোটি জিনিসকে আপনার বর্জন করতু। এটা অত্যধিক মারাত্মক জিনিস আমার শরীরে, এটা খুব সহজে হজম হুয়ে। আপনার দেখবে বর্তমানে মোমো রাস্তায় মিলুচি ফাস্টফুড, সেটা দেখা বহু ভাল লাগে, কিন্তু এটা হজম হওয়া বহু কষ্ট লাগে। সপ্তাহে দুই সপ্তাহে তিন সপ্তাহে খাইদেলে গোটে থর দুই থর চলবে, কিন্তু আজ্ঞা একু রেগুলার অভ্যাসগত করতু না। কেন আমার গোটে কথার অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নি রোধ, তেমন যদি আপনার তাকে অভ্যাস করেদেবে সেটা কম হব, ধীরে ধীরে আপনার উপরে হাবি হয়ে যাব।
1: যুবপিঢ়ি কেউ সব যোগ করে যাদ্বারা শরীরটি তাঁর সন্তুলিত হয়ে রহিপারিব,
0: সেই জিনিসটা মু কয়া যাচ্ছি যুবপিঢ়ি মানে তাঁর দিনচর্যা কেমতি করবে। দেখুন আপনার সকালে উঠবে মুহটি ন ধুইকি আগ আপনার টিকি নখ উষুম পাঁ আমার সবুঠ দেশী জিনিস হলদি। আপনার কুকুটা আসনরে বসন্ত, কুকুটা আসন বহু সহজ, আমি যেমতি বসু আপনার ইন্ডিয়ান আমার যে প্রক্ষালয় থাকে সেইটি যেমতি বসু সেইপরি ভাবে বসবাটা হচ্ছে কুকুটা আসন। আপনার টিকি যেমতি চা পিঁতি সেইভাবে টিকি নখ উষুম পাঁ পিবে তা সহ টিকি হলদি, সেইটা আমার ঘর উপচার। সেতরে যদি আপনার কলে আপনার দেখবে আঁঠু সমস্যা টু আপনার দূরীভূত হলে, আপনার লিভর আ কিডনি উপরে যেহেতু আপনার চাপ পড়লা আঁঠুটি যেত আপনার জঙ্গলটি চাপ পড়লা সেতবে সেগুলি ক্রিয়াশীল হুয়ে এবং যা কিছু ময়লা থাকে সেগুলি চাপ দিয়ে বাহারি যায়। আপনার দেখবে সেইপরি ভাবে বসবা দ্বারা মধ্যে আপনার গ্যাস্ট্রিক সমস্যার সেতু মুক্তি মিলি থাকে, তেমন সেটা আগ করে নেবে। তাপরে আপনার শৌচ করে নেলে করে সারা পরে আপনার আসিকি টিকি তাড়াসন করে দিন্তু।
1: কহিলে তাড়াসন, তাড়াসনটি কিপরি করা যাবে এবং শরীরের কেউ কেউ অঙ্গ দ্বারা লাভপ্রদ হবে?
0: আজ্ঞা, তাড়াসনটি আপনার করা দুইটি হাতকে উপরকু উঠাইবে, গোইঠিটাকে উপরকু উঠাইবে। গোইঠি যেটা যোড়িকি আপনি যেত উঠাউন সেতবে কণ হুয়ে আপনার অন্টা উপরে চাপ পড়ে, আপনার বেক উপরে চাপ পড়ে এবং সোল্ডর কাঁধ উপরে মধ্যে চাপ পড়ে এবং হাতটি সিধা রাখবে এবং সিধা অনাইবে। এহা করিবা দ্বারা আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর 72,000 নাড়িগুড়িক সুস্থ রুহতি এবং রক্ত সঞ্চালন মধ্যে সুন্দর হবে। তাপরে যে ইউথ অছেন বৃক্ষাসনটি করেদেবে, এটা তাড়াসন হয়েগেল। তাপরে বৃক্ষাসন, বৃক্ষাসনটি গোটিয়ে গোড়ে ঠিয়া হবে, অন্য গোড়টি জঙ্গ পাখে রাখবে, হাত দুইটি উপর করে নেবে। এহা হচ্ছে আপনার বৃক্ষাসন। এই আসন করা দ্বারা একাগ্রতা বড়ি থাকে, তেমন যুবপিঢ়ি মানে এই দুইটি আসন আপনার পেট আপনার মন্ডুকা আসনটি ডেলি করেদেবে। মন্ডুকা আসন আপনার যেপরি আপনার বেঙ্গ পরি আপনার বসবে গোড় দুইটি পছক করে বজ্রাসন পরি এবং আপনার দুইটি হাত গোটে লিভর গোটে কিডনি রাখিকি মুন্ড তলু করেদেবে যেপরি বেঙ্গটি বসিথায়। আপনার সেপরি বসবে আপনার কাউন্ট করবে 100 পর্যন্ত, পুনি উঠবে পুনি গোটে সেকেন্ড কি 10 সেকেন্ড খন্ডে বিশ্রাম নেই পুনি আউথরে করবে। সেপরি করে সারা পরে আপনার আরামসে বসবে সুখাসনে। আপনার নিজে অনুভব করে পারবে যে আপনার কিপরি লাগুছে, আপনার কে ধীরে ধীরে এটা অভ্যাসগত হলে তাপরে আর আপনার আনন্দ পাই পারবে।
1: আজ্ঞা স্যার, স্যার আপনার পেট সমস্যা পাই তো কহিলে মন্ডুকাসন করিয়া পাই, স্যার মুখ্যত দেখা যায় কোনসি দিন কাম ব্যস্ততা ভিতরে মানুষটি খাই পারুনি, মুখ্যত যুবপিঢ়ি খাই পারুনা, তবে সন্ধ্যা বেলকু মুন্ড বিন্ধাটি আরম্ভ হয়ে যাচ্ছে।
0: আজ্ঞা,
1: মুন্ড বিন্ধা সমস্যার মুক্তি পাই পাই কোন সব যোগাসন রয়েছে?
0: দেখুন বর্তমানে আপনার কহিলে গোটে এক্সাম্পল দেলে, উদাহরণ দেলে যে খাইয়া পিবারে যেতবে কাম ভিতরে আমি থাকো খাইয়া পিবাটা সদাবেলে সম্ভব হয়ে পারি নথায়, ব্যস্তবহুল ভিতরে আমি কাম করিথাও, সেতবে কোন করিবে ভোকটি তো হোথায়, আপনার শীতলি শীতকাই করিবে, এটা গোটে প্রাণায়াম। যেতবে দেখবে পেট ভিতরে টিকি গুড়গুড় হোথে আপনার অনুভব হুয়ে, কিন্তু আপনার কাকু কই পারি নথান্তি, আপনার আইদর পানি খোঁজন্তি আপনার বসিথান্তি কেমতি কোন যাইকি কিছু গোটে পাটিরে দেওয়া পাই, মনে রাখন্তু আপনার শীতলি শীতকাই, আপনার জিভটিকে ইউ সেপ করে নেবে এবং জোরে ভিতরকু পবনটা টানিবে সেটা করিবে। আউ গোটে আপনার যে জিভটাকে ইউ সেপ ন করে পারুচন্তি, দাঁত দুইটি উপর দাঁত তল দাঁতটাকে চাপিকি আপনার ভিতরকু টানিবে, পবনটি ভিতরকু টানিবে। এই দুইটি প্রাণায়াম আপনার কিছু সময় পর্যন্ত আপনার গ্যাস করার দেবনি এবং পেট ভিতরে আপনার ভরপুর বলে আপনার অনুভব হবে। এই প্রাণায়ামটি অত্যন্ত উপকারী।
1: আজ্ঞা স্যার, বহু সুন্দর কথাটি কহিলে, যেতবে কাম ব্যস্ততা ভিতরে আমি খাইবাকু সময় ন পাও তাহলে সেতবে আমাকে কিছু মাত্রায় এটা লাভপ্রদ তো করাই পারিব, কিন্তু প্রতিদিন জীবনশৈলী ভিতরে যদি আমি কোনসি যোগাসন প্রতিদিন করিবা পাই চাইবা, যা দ্বারা আমার একাগ্রতা বড়িব, স্মরণ শক্তি বড়িব এবং শরীর সুস্থ রহিবা সহিত এই মুন্ডবিন্ধা সমস্যারু বি মুক্তি পাই পারিব, আখি সমস্যারু মুক্তি পাই পারিব।
0: মুন্ড যেতবে আপনার বিন্দুছি সেতবে আপনার কপাল ভাতি করন্তু, কপাল ভাতি এক এতে সুন্দর প্রাণায়াম আপনার খুব সহজে আপনার করিহব, এটা বা অল্লম বিলম, অল্লম বিলম কপাল ভাতি।

0: আমেরিকা আমাজন অনেক আদিবাসী সংস্কৃতির আমি দেখু যে তাঁর জন্মদিনের সেমানে দুইটি বৃক্ষ রোপণ করতে এবং জীবন্ত মান নিজ ছুয়া ভি তাকে সেমানে অ্যাডপ্ট করতে এবং তাকে পরিপুষ্ট করে সেমানে ছেড়া করতে আমাদের সেই সচেতনতা আগুকু আগুকু বড়ু যৌ গছ সবু আমার অছি তাকে সুরক্ষা করা এবং যে পতিত জমিরে অধিকর অধিক বৃক্ষ রোপণ করা তাদ্বারা আমি দুই পয়সা রোজগার পাইপারি এবং আমার জিডিপি রে 1.5% অছি ফরেস্ট্রির ভাগিদারি এবং পৃথিবীরে অছি 2-3% আউ কিছু জায়গায় সেমানকর 5% অধিকা আছে জিডিপি রে ভাগিদারি আমার বলিষ্ঠ মনোবল নিশ্চিত জিডিপি রে ভাগিদারি দেওয়া সহিত আমার যে গরিব গ্রামীণ এবং আদিবাসী লোক নিরাপদ রোজগার বৃক্ষ দ্বারা সৃষ্টি করা যাইপারিব শাড়পত্র হেলা কেন্দুপত্র হেলা তাপরে খজুরি এমিতি গ্রামীণ হস্তশিল্প আমি বিকাশ করিপারিবা তাকে নিয়ে বিশ্ববজার সৃষ্টি করিপারিবা তেমনি ইয়াদেরে আহরি বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত ভাবে আবশ্যকতা রয়েছে।
1: স্যার বর্তমান জঙ্গল পরিমাণ ওড়িশারে কেতে রয়েছে?
0: বর্তমান ওড়িশারে আমার জঙ্গল পরিমাণ অছি 61,204 বর্গ কিলোমিটার অর্থাৎ শতকড়া 39 ভাগ
1: রহিবা
0: কথা আমি অধিকারে অছু। তবে যদি আমি দেখিবা আমার ঘনত্ব জঙ্গল মাত্র 538 বর্গ কিলোমিটার কিন্তু মধ্যম ঘনত্ব জঙ্গল 27,656 এবং উন্মুক্ত জঙ্গল 20,180 বর্গ কিলোমিটার আমাকে প্রচেষ্টা দরকার কিভাবে ভাবে মধ্যম ঘনত্ব এবং উন্মুক্ত জঙ্গলকে আহরি অধিকর অধিক ঘনত্ব করিবা সেথিপাই সমস্ত প্রয়াস রহিবা প্রয়োজন।
1: স্যার খালি জঙ্গল বড়ি গলে তো হবনি, তার ঘনত্ব বড়িবা বি নিহতি দরকার, সেথিপাই আমাকে কোন করিবা পাই পড়িব?
0: সমস্তে মিলিত আনুকূল্যে প্রচেষ্টা করিবা, সচেতন হবা, প্রত্যেক নাগরিকর প্রকৃতিকে বঞ্চাইবার আবশ্যকতা রয়েছে। আমি যেমন প্রকৃতিকে নিয়ে বঞ্চুছু নিজের অধিকার প্রকৃতি উপরে সাব্যস্ত করুচু প্রকৃতিকে বঞ্চাইবা মধ্যে আমার কর্তব্য রয়েছে। তেণু আমার যে সংবিধান তৈরি হয়েছি তাহলে প্রকৃতিকে সুরক্ষা করা গোটে কর্তব্য মধ্যে দিয়া হয়েছে। তেণু এইটা খালি বন বিভাগ উপরে ছাড়দেলে বা কোণী শিক্ষক উপরে ছাড়দেলে হবনি, মা মধ্যে বাপা মধ্যে ঘরে যে ছোট ছোট গছ লগাইছু সে গছকে কেমিতি মানে দৈনন্দিন জীবনর গোটে অংশ ভাবে তাকে প্রতিপালন করা আমি পিলাকে শিখাইবা, গোটে টেপটে রু পানি বহুচি পিলা মানে যাইকি সদ্ব্যবহার করবে পানির প্রত্যেকটি জিনিসরে যে প্রাকৃতিক সম্পদর সঠিক পরিচালনা যেভাবে ভাবে হব এটা চ্যারিটি বিগিনস এট হোম বাপা মা আরম্ভ করিকি আমার সব গভর্নেন্স যে রাজ্য স্তরের হো কেন্দ্র স্তরের হো বিশ্ব স্তরের হো গভর্নেন্স সমস্ত গোটে মিলিত ভাগিদারি রয়েছে। তেমন সমস্ত মিলিমিশি চেষ্টা কলে নিশ্চিত ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম আহরি আগুকু আগুকু বড়িব এবং সবুঠু বড় কথা হল আম রাজ্যের শতকড়া 23.5 ভাগ হচ্ছেন আদিবাসী। আদিবাসী র সংখ্যা অনুসারে ভারতের হচ্ছে তৃতীয়। সে দৃষ্টি আমার খালি আদিবাসী নু অণ আদিবাসী অনেক অনেকমানে কি জঙ্গল উপরে নির্ভর করছেন শতকড়া 25 ভাগ লোক এবং শতকড়া 100 ভাগ লোক জঙ্গল আসুথা দ্রব্য নির্ভর করছেন। অম্লজান তো সমস্ত দরকার বৃক্ষ জীবন, তেমন তাকে নেই ইনক্লুজিভ ইকোনমি কথা আজ চিন্তা করা যাচ্ছে। ইনক্লুজিভ অর্থাৎ সমস্তে মিলিমিশি বঞ্চা, জঙ্গল যদি রহিব
1: জঙ্গল রহিব
0: বন্যপ্রাণী রহিবে আমি বি রহিবা এবং ইয়াদ্বারা জৈব বিবিধতা রহিব এবং আমার প্রকৃতির সুরক্ষা হওয়া সহ আমার সমস্ত রোজগারের উৎস নিরাপদ হইকি রহিব।
1: স্যার মাননীয় প্রধানমন্ত্রী তো কইতিলে এক পেড মা কে নাম আউ বৃক্ষ বঞ্চিলে আমি বঞ্চিবা, এই কথা কু আপন জনে ওইউটির সহকারী প্রাধ্যাপক হিসাবে কেতে দূর গ্রহণ করন্তি?
0: মাননীয় প্রধানমন্ত্রী গোটিয়ে মার ভূমিকা কু হৃদবোধ করি বৃক্ষ প্রতি মানুষের আন্তরিকতা মা ভি রহু সেপাই 2024 মসিহা বিশ্ব পরিবেশ দিবস 5 জুন রে ইয়াকু ঘোষণা করা হয়েছিল এক পেড মা কি নাম। ইহার অর্থ মা যেভাবে ভাবে আমি নিজের কর্তব্য করছেন সে কর্তব্যের অনুরূপ আমি মধ্যে বৃক্ষ প্রতি ভাল পাইবা মাঙ্ক উদ্দেশ্যে সমর্পণ করিবা অর্থাৎ সে বৃক্ষকে আমি লগাইবা সহিত সমস্ত পরিচালনা এবং যত্ন তার শেষ পর্যন্ত আমি ମାଙ୍କ ନାଁରେ କରିଚାଲିଥିବା, ଯେଭଳି ଭାବରେ ଆମେ ମାଙ୍କଠୁ ସମସ୍ତ ସେବା ପାଇଛୁ ସେ ସେବାର ଅନୁରୂପ ଗୋଟେ ବୃକ୍ଷକୁ ପରିଚାଳନା କରିବା ପ୍ରକୃତି ପାଇଁ, ତେଣୁ ଏଇଟା ଯଥାର୍ଥ।
1: ଆଜି ଆମର ଯାହା ବିଷୟ ଥିଲା ବୃକ୍ଷରୋପଣ ପାଇଁ ବିଭିନ୍ନ।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

কালি অনুষ্ঠিত হব। পরীক্ষা দেবে 22,79,000 অধিক ছাত্রছাত্রী। কৈলাস মানসরোবর যাত্রা 2026 প্রথম তীর্থযাত্রী দল আজ নাথুলা পাস দেই চীন প্রবেশ করেছেন। চেন্নাই দিনিকিয়া এক দিবস ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানকে 9 উইকেটে পরাস্ত করেছে। 218 রনর বিজয় লক্ষ্যকে ভারত 28 ওভর 4টি বল খেলি 1 উইকেট বিনিময়ে হাসল করে নিয়েছিল। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ ম্যাচে ব্রাজিল হাইতিকে 3-0 গোলে পরাস্ত করেছে। গ্রুপ ডি র অন্য এক ম্যাচে আমেরিকা অস্ট্রেলিয়াকে 2-0 গোলে পরাস্ত করেছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ আজ তুর্কি পারাগুয়ে, স্কটল্যান্ড মরক্কো ও নেদরল্যান্ডস সুইডেন মধ্যে ম্যাচ খেলা যাব। এবং মৌসুমী বায়ু প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা হওয়া নেই পানিপাগ কেন্দ্রর সতর্ক সূচনা জারি। মুখ্য সংবাদ বর্তমান পেতিকি পরবর্তী মুখ্য সংবাদ রাতে 11:05।

ডম ডম ডমরু ধর হে যোগেশ্বর মহানদী পিঠে দেউল তোহর কলাকু ধরা তো করিপারু বলে নাম তো ধবলেশ্বর বাবাজী চরণ বড়ঙ্ক রচনা গাইছন্তি ইতিশ্রী দাস।

শ্রোতা বন্ধুমানে শুনছেন বন্দনা আকাশবাণী কটক কেন্দ্রর পরবর্তী ভক্তিগীত দ্বৈতকণ্ঠে গাইছেন মঞ্জুশ্রী মিশ্র এবং পদ্মাবতী দ্বিবেদী।

শ্রোতাবন্ধু, বেলেবেলে আমি কোনসি কথা চিন্তা করি খুব ব্যস্ত বিব্রত হয়ে পড়ু। কোনসি কাম করিবা আগরু সেথিরে থিবা বাধা বিঘ্ন কথা ভাবি মনকু দুর্বল করি পকাউ। কাম করিবা আগরু সেথিরে থিবা বাধক গুড়িক প্রতি সচেতন রহিবা, সতর্ক রহিবা খুব ভালো কথা। হেলে সেথিরু নকারাৎমক ভাবনা বাহার করিবা কেবে বি উচিত নুহে। এ সম্পর্কে আসন্তু শুনিবা ছোট কাহিনীটিয়ে। থরে জনে আচার্যঙ্ক সহ কোনসি প্রসঙ্গ উপরে শাস্ত্র আলোচনা পাই জনে শিষ্য পৌঁছিলে আচার্যঙ্ক আশ্রমরে। অনেক সময় যায় শাস্ত্র আলোচনা চালিলা। সিদ্ধান্তরে পৌঁছি বাহারকু আসি দেখিলে চারিআড় অন্ধার। শিষ্য জনক নিজ ঘরক ফেরিবাকু চাহুথান্তি, হেলে অন্ধার যোগু তাঙ্কর সাহস হেউ নথায়। এতিকি বেলে আচার্য শিষ্যঙ্কু এক আলোক বাতি দেলে, আউ কহিলে এই আলুও সাহায্যে তুমি জঙ্গল রাস্তা পারি হই ঘর যাই যাইপারিব। শিষ্য জনক দেখিলে বাতির আলোকরে মাত্র অল্প বাটা দেখা যাচ্ছে। আচার্যঙ্কু কহিলে, গুরুদেব, মু ইহার সাহায্যে কেমিতি বা পৌঁছি পারিবি? শিষ্যঙ্কর কথা শুনি আচার্য কহিলে, ব্যস্ত হো না, যেতিকি দূর যায় বাতির আলোক দেখা যাচ্ছে তুমি সেতিকি দূর যায় যাও, দেখিব তুমি আগুক যাবার বাট মিলিযিব। আচার্যঙ্ক কথা উপরে বিশ্বাস করি শিষ্য জনক বাট চালিলে, আউ অতি সহজে পৌঁছি গলে নিজ ঘরে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই শিষ্য জনক ভি বেলেবেলে আমি আগত সমস্যার কথা চিন্তা করি হারাস হয়ে পড়ু। হেলে মনরে বিশ্বাস আউ পাখরে উপলব্ধ সাধনক পাথেয় করে আগেই চালিলে নিশ্চয় পৌঁছি হুয়ে লক্ষ্যস্থলরে।

0: শ্রোতা বন্ধু আজ কার্যক্রম এইটি রেখে বিদায় নৌছু নমস্কার।
1: শেষ হলা প্রভাত পরিক্রমা প্রযোজনা করুথিলে বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনারে থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুনন্তু অন্তহ মনর সুস্থতা পাই যোগ আলোচনা করিছন্তি বিজয় কুমার পুষ্টি।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
1: মন কি বাত হন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিথিলা কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো এই লিঙ্ক পরথি এপিকে ডাউনলোড করি নিয়ন্তু
1: ঠিক লাগুনি স্ক্যাম বি হেই পারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: অভুলগিত কার্যক্রমরে শুনছন্তি বিভুদত্ত নায়কঙ্ক কণ্ঠরে আধুনিক গীত শিল্পী পরিবেশন করিছন্তি মতিলাল পতিঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু নমস্কার, আপনার সমস্ত হার্দিক শুভেচ্ছা এবং স্বাগত জনাই আরম্ভ করছু আমার এই কার্যক্রম ডাক্তার পচারি বুঝবা উপস্থাপনায় আপনার উপস্থাপিকা স্বাগতিকা স্বাইঁ।